রূপে বুথমা কাগাঙ্গাল হবম রুমিয়েন কুলাল আনসাং কিং নগারি পুডাক স্তগা নামি কুল দিতিয়কল আম্পয়া আউরমুর নাঙ্গুক ইঙ্গি রাইশন টিম বাই বাই ওয়াস্তি গেরো প্রবলেম মোরগা মাত্র সরাসরি বাই বাই পুষ্টি গেরো atur ning ngersani pun Gusti kula ingkang sinuwun ing alun-alun wonten satriya setunggal tanpa rewang Nityarata sesumbar kepingin badhe nglebeti sayembara prang wonten kari kasih mriki kula tak takoni sapa jenenge ampura dereng goblok wah muka rimuka wonten dawuh urang Adangan ning jireng pupu tak sawang saka kaduan kaya ngapa kriramu nggon wakrang sukang teko iki kulo